শ্রোতা বন্ধুরা, সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করলাম আমাদের এই বঙ্গভাষার অনুষ্ঠান সাত রং। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আমাদের আকাশবাণী চায়বাসা কেন্দ্র হইতে FM-এর 101.7 মেগাহার্সে। আজ উপস্থাপনায় রইলাম আমি, তাপস্বী নন্দী। শ্রোতা বন্ধুরা, শিশুরা সবার জন্য খুবই প্রিয়, তাই একটা দিন অন্তত তাদের বিশেষ দিন হওয়া উচিত। সেই কথাটি মনে করিয়ে গ্লোবাল হাগ ইয়োর কিডস ডে, এটি সারা বিশ্বে শিশু আলিঙ্গন দিবস উদযাপিত হয়। আধুনিক ব্যস্ততার এই যুগে জীবন যেন এক অন্তহীন প্রতিযোগিতায় পরিণত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত কর্মব্যস্ত জীবন, পড়াশোনার চাপ, প্রযুক্তির মোহ এবং নানা সামাজিক দায়িত্বের জাঁতাকলে পিষ্ট হয়ে আমরা অনেক সময়ই নিজেদের সবচেয়ে কাছের ও প্রিয় মানুষগুলোকে পর্যাপ্ত সময় দিতে ভুলে যাই। বিশেষ করে আমাদের সন্তানেরা, যারা আমাদের জীবনের আলো এবং ভবিষ্যতের আশা, তারা অনেক সময়ই আমাদের নিঃশব্দ উদাসীনতার শিকার হয়। ঠিক এই জায়গাটিতেই গভীর গুরুত্ব নিয়ে উপস্থিত হয় গ্লোবাল হাগ ইয়োর কিডস ডে বা বিশ্ব শিশু আলিঙ্গন দিবস। এটি কেবল একটি প্রতীকী নন, প্রতীকী দিন নয়, এটি পিতামাতা এবং সন্তানের পারস্পরিক সম্পর্কের গভীরে নতুন করে উষ্ণতা এবং ভালোবাসার পরশ বুলিয়ে দেওয়ার এক অনন্য সুযোগ। ভূমিকা আলিঙ্গনের জাদুগরী শক্তি। আলিঙ্গন বা কোলাকুলি মানব জীবনের অন্যতম প্রাচীন এবং শক্তিশালী যোগাযোগের মাধ্যম। যখন কোনো কথা বা ভাষা মনের গভীরের অনুভূতি প্রকাশ করতে ব্যর্থ হয়, তখন একটি উষ্ণ আলিঙ্গন সমস্ত দূরত্ব ঘুচিয়ে দিতে পারে। কোনো রকম শব্দ বা ব্যাকরণের প্রয়োজন ছাড়াই উপায় হলো বুক ভরে জড়িয়ে ধরা। শিশুরা অত্যন্ত কোমল মনের অধিকারী হয়। তাদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস এবং মানসিক নিরাপত্তার ভিত্তি তৈরি হয় মূলত পরিবার থেকে পাওয়া ভালোবাসা ও স্নেহের ওপর। প্রতি বছর জুলাই মাসে এই দিনটি বিশেষ করে পালিত হয়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে সন্তানের শারীরিক পুষ্টি ও পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক এবং আবেগগত বিকাশ কতটা জরুরি। গ্লোবাল হাগ ইয়োর কিডস ডে উদযাপনের পেছনে রয়েছে একটি অত্যন্ত মর্মস্পর্শী এবং শিক্ষণীয় প্রেক্ষাপট্ট। এই দিবসটির প্রবক্তা হলেন মিশেল ওয়েডেন এবং তার স্বামী স্টিভ। 1994 সালের ডিসেম্বর মাসে তাদের জীবনে এক চরম ট্র্যাজেডি নেমে আসে। তাদের 8 বছরের কনিষ্ঠ পুত্র জিমি হঠাৎ করে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অত্যন্ত আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুবরণ করে। সন্তান হারানোর সেই সীমাহীন বেদনা এবং শূন্যতা থেকে মিশেল উপলব্ধি করেন যে বেঁচে থাকা অবস্থায় তিনি হয়তো তার সন্তানকে আরও বেশি করে কাছে টেনে নিতে পারতেন। ডিজিটাল আসক্তি। আজকের থেকে কয়েক দশক আগেও সন্ধ্যার সময় পরিবারগুলোর মধ্যে খোলামেলা আড্ডা হতো, মায়েরা শিশুদের কোলে নিয়ে গল্প করতেন। কিন্তু বর্তমান সময়ে বাবা মা দুজনেই পেশাগত কারণে ব্যস্ত থাকেন এবং ঘরে ফিরেও প্রত্যেকে মোবাইল ফোন, ল্যাপটপ বা সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় মগ্ন থাকেন। ভার্চুয়াল দূরত্ব বললে অন্যদিকে শিশুরা শৈশব থেকেই
কার্টুন, অনলাইন গেম বা ডিজিটাল স্ক্রিনের প্রতি আসক্ত হয়ে পড়েছে। এর ফলে রক্তমাংসে সম্পর্কের যে উষ্ণতা তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। শিশুরা একাকিত্বে ভুগছে এবং তাদের ভেতরের আবেগগুলো রুদ্ধ হয়ে পড়ছে। যোগাযোগের অভাব বললে অনেক সময় পরীক্ষার ফলাফল খারাপ হলে বা কোনো ভুল করলে বাবা মারা সন্তানদের বকাঝকা করেন, কিন্তু তাদের ভালো কাজগুলোকে স্বীকৃতি দেওয়া বা স্নেহের পরশ বুলিয়ে দেওয়ার ফুরসত অনেকেরই থাকে না। এর ফলে বাবা মায়ের প্রতি শিশুদের এক ধরনের মানসিক দূরত্ব তৈরি হয়। এই ধরনের অবক্ষয় রোধ করতে এবং হারিয়ে যাওয়া পারিবারিক সৌহার্দ্য ফিরে আনতে এই দিবসটি উদযাপিত হয়। শিশু মনস্তত্ত্বে আলিঙ্গনের গুরুত্ব। বিজ্ঞান ও মনস্তত্ত্বের দিক থেকেও আলিঙ্গনের গুরুত্ব অপরিসীম। আধুনিক গবেষণা বলছে শারীরিক স্পর্শ মানুষের শরীরে অত্যন্ত ইতিবাচক রাসায়নিক পরিবর্তন ঘটাতে পারে। অক্সিটোসিন হরমোনের নিঃসরণ। যখন কোনো শিশুকে বুকে জড়িয়ে ধরা হয় তখন তার এবং অভিভাবকের মস্তিষ্কে অক্সিটোসিন নামক হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। এই হরমোনটি প্রায়ই লাভ হরমোন বা ভালোবাসার হরমোন বলা হয়, যা মানুষের মনে সুখ, স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি তৈরি করে। স্ট্রেস ও ভীতি হ্রাস। আলিঙ্গনের ফলে শরীরের কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা দ্রুত হ্রাস পায়। শিশুরা যখন কোনো কারণে ভয় পায়, উদ্বিগ্ন থাকে বা স্কুলের চাপে ক্লান্ত হয়ে পড়ে, তখন একটি নিবিড় আলিঙ্গন তাদের সমস্ত মানসিক চাপ নিমিষেই দূর করে দিতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞরা মনে করেন যে নিয়মিত শারীরিক স্নেহ ও আলিঙ্গন শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। তারা মানসিকভাবে অনেক বেশি দৃঢ় ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। বর্তমান যুগের ব্যস্ততা ও পারিবারিক দূরত্বের সংকট। একবিংশ শতাব্দী এই আধুনিক ডিজিটাল যুগে মানুষের জীবনে যত বেশি যান্ত্রিক হয়ে উঠছে, ততই পারিবারিক সম্পর্কগুলোতে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হচ্ছে। শুধু একদিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনের অভ্যাস। যদিও ক্যালেন্ডারের পাতায় এই বিশেষ দিনটির একটি নির্দিষ্ট তাৎপর্য রয়েছে, তবুও সত্যিকারের অর্থে ভালোবাসার কোনো নির্দিষ্ট দিন বা সময় হতে পারে না। গ্লোবাল হাগ ইয়োর কিডস ডে কেবল আমাদের মনে করিয়ে দেয় যে সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব কতখানি গভীর। শিশুরা খুব দ্রুত বড় হয়ে যায়। আজ যে শিশুটি কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে, কাল সে বড় হয়ে নিজের মতো করে পৃথিবীর পথে পা বাড়াবে। তাই আজকের এই সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখা এবং তাদের শৈশবকে ভালোবাসা দিয়ে ভরিয়ে তোলা আমাদেরই কর্তব্য। সন্তানরা যেন কোনোদিনই এই অনুভূতির অভাব বোধ না করে যে সে তার বাবা মায়ের কাছে উপেক্ষিত। এবার উপসংহার বললে এই দিবস অর্থাৎ গ্লোবাল হাগ ইয়োর কিডস ডে আমাদের যান্ত্রিক ও ব্যস্ত জীবনযাত্রার এক ঝলক মুক্ত বাতাসের মতো। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের জীবনে বস্তুগত সাফল্য, অর্থ বা যশ বড় না, বরং ভালোবাসা, সম্পর্ক এবং আপনজনদের নিয়েই বাঁচাই হলো সত্যিকারে বাঁচা। এতক্ষণ আপনারা শুনছিলেন গ্লোবাল হাগস ইয়োর কিডস ডে সম্বন্ধে চর্চা। এবার শুনে নেব শ্রীকান্ত আচার্য কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

0: এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।
1: अब गरीबों की जय बन गई।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: फिर एलाम विज्ञापन বিরতির পর। শ্রোতা বন্ধুরা, এবার আমরা শুনে নেব আমাদের পরম পূজনীয় সীমা সারদা দেবী সম্বন্ধে, তারই গ্রন্থ থেকে নেওয়া কিছু অংশ। এই বাড়িতে সীমায় আগমনের পর একবার 1 নম্বর লক্ষ্মী দত্ত লেনে দত্ত গিয়ে শ্রীযুক্ত যতীন মিত্রের কীর্তন হয়। ওই উপলক্ষে শ্রীমা ও ভক্তগণ আমন্ত্রিত হন। মিত্র মহাশয় পেশাদার কীর্তনিয়া না হইলেও সুগায়ক ছিলেন। সেদিন মাথুর কীর্তন হইতেছিল, উহা সবটাই বিরহপূর্ণ। কীর্তনের ভাব ও সঙ্গীতের মাধুর্যে সকলেই মুগ্ধ হইয়াছিলেন। চিকের ভিতরে শ্রীভক্তদের মধ্যে উপবিষ্ট শ্রীমা অর্ধবাহ দশা প্রাপ্ত হইলেন। ক্রমে যতীনবাবুর বিদায়ের সময় উপস্থিত হইল। তখন তাহাকে ট্রেনে উন্নত যাইতে হইবে, তাই তিনি বিরহের মধ্যে গান সমাপ্ত করিতে যাইতেছেন। দেখিয়া ভাববিষ্টা শ্রীমা গোলাপমার দ্বারা বলাইলেন যে কীর্তনটি মিলনে শেষ করা উচিত। যতীনবাবু মিলন গাহিয়া গান সমাপ্ত করিলেন এবং উদ্দেশ্যে শ্রীমাকে প্রণাম করিয়া বিদায় লইলেন। এদিকে মিলন গানের ভাব, তাল লয় ও স্বরমাধুর্যে এমন এক অপূর্ব আবহাওয়া সৃষ্টি হইয়াছিল যে শ্রীমা গানের শেষে সম্পূর্ণ বাহ্যজ্ঞান শূন্য হইয়া বসিয়া রইলেন। এইরূপ ভাব অবস্থায় সহিত সুপরিচিতা বুদ্ধিমতী গোলাপমার বুঝিতে বাকি রইল না। সুতরাং তিনি তাহাকে হাত ধরিয়া উঠাইলেন এবং নাম মাত্র জল যোগান্তে গাড়িতে তুলিলেন। তিনি লক্ষ্য করিলেন যে গাড়িতে উঠিবার সময়ও মায়ের দেহ সবশে নাই, পা এখানে পড়িতে ওখানে পড়িতেছে। সুতরাং তাহাকে ধরিয়া তুলিতে হইল। উদ্বোধন বাটিতে পৌঁছালে তাহাকে দুইজনে ধরিয়া ঠাকুর ঘরে লইয়া গেলেন। মা সেখানেও নিষ্পন্দভাবে দাঁড়াইয়া রইলেন। ডাকিয়া সাড়া পাওয়া যায় না, চোখের পলকও পড়ে না। এই অবস্থা দেখিয়া গোলাপমা বললেন, সে বৃন্দাবনে মার ভাব দেখেছিলুম, আর আজ এই দেখলুম। সে রাত্রে কোনো প্রকারে তাহার মন বাহ্যভূমিতে নামিতেছে না দেখিয়া ভক্তরা পরামর্শক্রমে স্থির করিলেন যে তাহাকে মা বলিয়া আহ্বান করাই কর্তব্য। কারণ সন্তানের কল্যাণার্থে অবতীর্ণা জননীর ছেলের ডাক অবশ্যই শুনিবেন। তদনুসারে জনৈক সেবক তাহাকে কানের কাছে মামা বলিয়া ডাকিতে লাগিলেন। উহার ফলে অঙ্গের স্পন্দন দেখা দিল। ক্রমে তিনি স্পষ্ট স্বরে বলিলেন, কেন বাবা? ভক্তগণ স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। অবশেষে শ্রীমা যথাবিধি ঠাকুরকে ভোগ নিবেদন করিলেন এবং স্বাভাবিকভাবেই কথাবার্তা বলিতে লাগিলেন। শারদানন্দজি তখন বহু কার্য, মায়ের সেবা, রামকৃষ্ণ মঠ মিশনে সম্পাদকীয় কর্তব্য, ঋণ শোধ প্রভৃতির জন্য লীলা প্রসঙ্গ প্রণয়ন, মায়ের দর্শনে আগত স্ত্রী পুরুষ ভক্তদিগকে মিষ্টি কথায় আপ্যায়ন ইত্যাদি, ইহার মধ্যেই তিনি আবার মায়ের আদেশে তাহাকে সন্ধ্যার পরে ভজন সঙ্গীত শুনাইতেন। সন্ধ্যারতির পর জপাদি সারিয়া মা উপর হইতে কোনো কোনো দিন বলিয়া পাঠাইতেন, শরৎকে বলো 2 গান করতে। নিচে বৈঠকখানায় তানপুরা ও ডুগি তবলা থাকিত। আদেশ পাইলে নীল সুকণ্ঠ গায়ক গান ধরিতেন, একবার এসোমা এসোমা শিব সঙ্গে সদা রঙ্গে, নিবিড় আঁধারে মা তোর নাচে বাহু তুলে ভোলা ভাবে ভুলে, দঞ্জন দলনী নিজ জন প্রতিপালিনী শিকালী ইত্যাদি। সেবারে প্রায় 6 মাস ওই বাটিতে কাটাইয়া শ্রীমা 30শে কার্তিক মঙ্গলবার জয়রামবাটি যাত্রা করিলেন। ওই বৎসরই উদ্বোধন বাটির প্রসারের জন্য সারদানন্দজি পার্শ্ববর্তী জমিখণ্ড 1800 টাকায় সংগ্রহণ করিলেন। পরে 1915 খ্রিস্টাব্দের আরম্ভে উহাতে আরও কয়েকখানি কক্ষ নির্মিত ও পূর্বের বাড়ির সহিত সংযোজিত হইয়া বর্তমানে সম্পূর্ণ মায়ের বাটিতে পরিণত হইয়াছে। এতক্ষণ আপনারা শুনছিলেন সীমা সারদা দেবীর প্রসিদ্ধ গ্রন্থ থেকে নেওয়া কিছু অংশ। এবার একটু আমরা শুনে নেব যে যোজনাটি এখন খুব চলছে, অর্থাৎ মিশন বাৎসল্য যোজনা সম্বন্ধে। মিশন বাৎসল্য যোজনা হচ্ছে সেই সব শিশুদের জন্য যারা অনাথ, অর্থাৎ যাদের মাতা পিতা নেই, তাদের সরকারের তরফ থেকে সব রকমের সাহায্য দেওয়ার জন্য, অর্থাৎ তাদের পোষণ, তাদের বৃদ্ধি, তাদের পড়াশোনা সব দিকে দেখার জন্যই এই যোজনাটি শুরু করা হয়েছে। এতে কোনো যদি দত্তক মাতা পিতাও বাচ্চাদের নিতে চান, তিনিও আগে এগিয়ে আসতে পারেন এবং নিকটস্থ যে আমাদের শিশু সংরক্ষণ কেন্দ্র আছে সেখানে গিয়ে সম্পর্ক করতে পারেন। তার জন্য একটি তাদের জন্য একটি নির্দিষ্ট রাশিও ধার্য করা হয়েছে। এবার আমরা শুনে নেব আরও একটি গান, কণ্ঠে রয়েছেন সুবীর সেন।

এতক্ষণ আপনারা শুনছিলেন সুবীর কণ্ঠে, সুবীর সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। শ্রোতা বন্ধুরা, আজকে আর বিশেষ সময় নেই, তাই আজকের মতো আমাদের এই বাংলা অনুষ্ঠান এখানেই সমাপ্ত করতে চলেছি। আজকের বাংলা অনুষ্ঠান থেকে আমাকে তাপসী নন্দীকে বিদায় দিন। নমস্কার।